GF बन जा मेरी, GF तू ही मेरी, और BF मैं तेरा। ये सब गर्लफ्रेंड और बॉयफ्रेंड की बात है। Lekkere gana is dit, gezongen door Jacqueline Fernandez. Ja, ook zij gaat liedjes zingen. We hadden Priyanka Chopra, we hadden Sonakshi Sinha en nu dus ook Jacqueline Fernandez. Maar het klinkt goed, het klinkt lekker. Goed, Ujala Radio. Ujala Radio is full on, hier zo vanuit studio in Den Haag. Oye, selecta beats. Mehutera, samen met Chela Bella.

मैं तो तेरे रंग में रंग चुका हूँ, बस तेरे बन चुका हूँ, मेरा मुझ में कुछ नहीं सब तेरा। geweldig mooie gaana was dat, gezongen door Armaan Malik en Shraddha Kapoor uit de film Bhagi. Ja, nog eventjes kijken op de klok. Nog een paar minuutjes te gaan en dan is ook weer dit uurtje voorbij. Shadow. Nog even een remix dan. Shadow. Rock the party. Shadow. DJ Shadow. Enjoy.

उजाला रेडियो देश भर में, तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में हर एक कोना में ऑटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस वन हेल नीदरलैंड तू जाने तो ढिंढोरा बजा दीजिए Zin in een heerlijke tillo, heer heerie, bonje of zelfgemaakt cassavebrood? Kies dan voor Mr. Cool, authentieke dipfris cassave van vertrouwde kwaliteit, lekker veelzijdig en gemakkelijk te bereiden. De blok cassave van 400 gram is ideaal voor tillo en heer heerie. Geraspte cassave van 1 kilogram is perfect voor bonje en cassavebrood. Haal Mr. Cool cassave bij uw toko of supermarkt. Geïmporteerd en gedistribueerd door Safe BV Rotterdam. Mr. Cool cassave, de basis voor de lekkerste tillo, herheri, bojo en

Jokoi kamper, hey, kamper, zonder honger, diegenen die aan het werk zijn, werk ze allemaal. Aperikosje op din. Het is bijna weekend. Aap sabhi sunne wale ko shubh weekend, fijn weekend toegewenst hamari taraf se. Aap sabhi sunne wale ko liye, iedereen. Hamare pyare sunne walo, ujala radio ka daftar ka phone ka number hai 020-409-0807 par. Aap log taar kar sake hain. Van maandag tot en met zaterdag van 10 uur s'morgens tot 3 uur in de middag. Aur hamara website ka pata hai www.ujala.nl ya to info@ujala.nl par har ek jankari aapko mil sakega. प्रोग्राम को हम आरंभ करते एक सुंदर सा भजन जो प्रोग्राम में आप लोग सुनेंगे और एक महालक्ष्मी आरती आप लोग सुनेंगे.

0: live vanuit de Hoofdstad.
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807. Of mail naar info@ujala.nl.
2: और दिन के देवे है तोर साथ के तोर साथ सोते है के तोर साथ जागे है केकर साथ तू ओतो में घूमे है और केकर साथ तोर घर के सब काम होवे है उजाला रेडियो के साथ तो हाँ हमेशा सुख में और दुख में उजाला रेडियो तू जाने है तो
3: Ujala, peace krijgen. Ujala's Diwali Festival of Lights. Zondag 1 november in de Meervaart. Met Sanjay Jodha, Mausmi Roy, Indrani Roy, Ravinder Singh Bedi. En muzikale begeleiding is in handen van Avishkar Orchestra. Presentatie Jaya Chandrika Singh en Sudhir Nannan. Zondag 1 november. Ticket wacht bij Galilena. Our program Shurhone Walhe. Vanaf 2:30. Raad 8:30. Fakkeloptocht gezet. Hebben we een George's concert. Doorgaat hier. Tickets vanaf 15 euro. Wacht bij Galilena via meervaart.nl. Samen ontsteken we niet alleen lampjes, maar ook onze harten. Vier het mee, straal mee. Avisé, Shubh Diwali. Toe je.